tar bietu gavęs imi rivėti namūna eki merra sulai. Tar bietu kurmaki bai mihun hikura gotuga laumurga kujjajan ešteti take daskoddinu. Ege terega dini, akhlaagi, ištimaai, adabi ečitan himene. Emihun deke gotuga visnumge beenun kurmakanula ekankama gulunhuri ečetitan engenikon evarun fudene. Tarbiyat kurmaki bayan mihun hikura gotuga laumurga kujjayan ecceti take daskoddinu. Ege terega dini, akhlaagi, ishtimaai, adabi ecceti tan himene. Emihun deke gotuga visnumge beenun kurmakanula ekankama gulunhuri ecceti tan engenikon evarun fudene. Visnunterin vidalwa gotuga mi mafhumaki evves haalega murabbiyaku nuata mudarrisaku tarbiyat kurumga usulaka balagen wana mafhumen nu ei tarbiyataki evre ma fula dairaiga amal kogge nuuni kamiyab wana echekan nuati tarbiyat kurumga emme furatama samal kan denje he kamaki kujjage kibaga akhlaagi ma sifatan ashege nuuma masake kurumaeku e kujjage shauku verikan hu ilmen nuata hunare nuata fanne unganna dinu kujjaya ilmen nuata hunare unganna dinu mu gaves beenun kurave etak goten ove e gotta ki bayen mihun hi kura gotuga mi fahakan as ijadu ko fawa gottake ei rangalu hi yennu islam dinu ge emme kuri kolum feshigen tarbiyat kurum ga etaken ustubu beenun kuremun annakan tarihun fennan ebe emme ha insanu nan hidayata rahmatik kam ga man allah fonu bi nabiyya muhammad sallallahu alaihi wasallam mikamu gaves emme riveti namuna dakkawa fawe ইতুর একালেগ ফান গাসহাবুর নং ইরশাদ দেবং ইননামানি কোন জুয়ান কুজ্জকু আস দেননেবি এ আল্লাহু গে নাবিয়্যা তিমন্নায় জিনে কুরমং হুদ্দ দেবাশে হিন্দ আসহাবুন একুজ্জায় নুরহুম গে বাস্তা রদ্দু কুরবাম ফেটটেবি কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাম মানা কুরবাফা একুজ্জা আরিহ গেন্দাওয়াফা হাদিস কুরবি এ ফাহিশ কান্তা তিবাগে মাম্মায়া একু এহেম মিহকু কুরমং তিবা রুহেনে হেয়্যে ena den neviye man allah gandi dannawme iggutaka ves ekan ehem viyaka nu dename o gaver kama ek hadis kurviye evves mihaku tiba gotan emihege mammaya deragoten meduveruman ne dene den hadis kurviye tiba ge anhen dariyaka ekhala fahish kam meduveruman tiba ede muheyye mihem migotan ekujjaage mahramunna behe gotun misual kurevumun ekujja komme faharakus huwa kofa ekan egotan evves mahrama kame du numa baro alane kama dennemun emmeha mistakun ves emihunge mahramun name du kanta qurani egota kama hadis kurabumun izwan kujaya visnije den enaitaka heo dua kurabie

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

হুরি মিম্বরকুং কুদিন্নং খরদ কুরুং মিগতুং কুজ্জা ফুরিয়া মাসিহাতেগ্গা হেদি বড়ুমা বেনুমবা হুরিহা বাওয়াতেগ্গে খরদে কুরুমবানি কুজ্জাগে বাপ্পাগে মচ্চং ইসলাম দীন লাজিম কুফা এগে তেরেগা কেইম বুইমা আন্নাউনু দিনুম ফাদা কুজ্জা বালিতাকুন সালামে কদ্দিনু মাক্কুরঞ্জেহে আসাসি হুরিহা খরদেন হিমেনে কুজ্জাগে বাপ্পাগে ফারাতুন লিবেজ্জেহে মি হাগ্গা বেহেগতুং আল্লাহ ওয়াহি করেবি وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف معني ادي اكشيغم وا هيوغوتوغا اكامبلونا كان دينوما انناون دينو اي كوجاغي بابباغي ماتشا واجيبوغم وا كميكه فاسا خردو كورن جهني الله حد كوروا فاوا غيم ماتين ديرولوموغي تفاتو بينون تا فودوماكما وايرو تيماغي انهنونا دارينغي ماتشا تيماكورا خردكي درميا ثواب ام اتركدني بي خردكم بيان كوربم الله ورسوله صلى الله عليه وسلم حديث كوربي دينار انفقته في سبيل الله ودينار انفقته في رقبه ودينار تصدقت به على مسكين ودينار انفقته على اهلك اعظمها اجرا الذي انفقته على اهلك মানাই আল্লাহকে মাগুগা তিমা খরদুকুরা দিনারা আদি তিবাগে আলাকু মিনিমাম কোড়াওমট্টকা খরদুকুরা দিনারা আদি তিবা মিসকিনেগে মচ্চা সদগা কুরুমুগে গতুং খরদুকুরা দিনারা আদি তিবা আহুলুয়েরিঙ্গে এবাহি তিমাগে আমিদারিঙ্গে মচ্চং খরদুকুরা দিনারা মিহুরিহা হেদ কুরুমেগে তেরেইং এগা এম্মে ধর্ময়া সওয়াবু বডি তিবা তিবাগে আহুলুয়েরিঙ্গে মচ্চা খুরি হেদাগাই বাপ্পায়কু এনাগে দারিন নট্টকা খরদু কুরুমাকি মিহা মতিবেরি ধর্ময়া সওয়াবু এগা হিমেনে কামেক কামুগাওয়া ইরু এনাগে দারিন্না আলানুদা একুদিন ফুরিহ মাসিহাতেগ্গা হেদি বড়ুমা বেনুমবা খরদু দিনুমুং একম কুলদানকান লিবি হুরেমে এক্কি বাউমি বরাবড়ু ফাফে একমুগে নুরক্কা তেরিকং বায়ান কুরাবমুং আল্লাহুগে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেবি কাফা বিল মারউ ইসমান আন ইয়ুদাইয়া মান ইয়াকুত মানাই এমিহাকু কামবোন দেনজেহে মিহাকা আলানুদা এল্লালুমি এনাগে মচ্চং ওয়ফাফা একমুগা ফুদে

ইসলাম দীনুগে থাম্বু কামুগাওয়া নামাজ সাহাবুমগে শর্ত তাকুগে তেরেগা হিমেনে কামেক কামুগা এদিন কান্ডেলি কান্ডেলুমুমবেস হাশিগন্ড সাফ তাহির কো বেহেট্টুমং এদিন বার আলু ওয়াফাওয়া মিমবর হামাবেগেন্দে হাশিগন্ড সালামাতুম বেহেট্টুমটকা ইসলাম দীন কান্ডালু ওয়াফাওয়া মিফাদা মাতিবেরি এঙ্গেমুন তাকান আলগুন মে মুসলিমুন আমল কুরামুন দানামা মুসলিমুন নাকি দুলহে কামুগে গতুমবেস লামাসিলু বেকা ওয়ানেকান কাশাওয়া

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

মুমিনুম ফিয়াওয়া খাফিরুং এই এহি তেরিং খামগা তিয়া ব্যামি হুন নুহাদাশে ফাহে বয়াম বেগম বা হুজ্জতে তিয়া ব্যামি হুন না দেখোলা তিয়া ব্যামি হুম আল্লাহ গে হাদরতা হোসা হেড়ুমাং এদিনী ইয়ে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: best. Do your thing, honey. You give me the love key to JPR karte karte me lava me navar second wo the first one ha release kuri film na jais ke lava film ge lead fen gen dani ju hi chavda ya Ajay Devgan me ge role ta kun Nasir Din Shah adi Deepak Tijori ge trun Gulshan Grover ya rima lagu wes fen gen de me lava me jaha la dini request ka me ge me show ge bavre ka me hisab wa ka da kal de na assalam alaikum
1: wa alaikum assalam
0: niuma
1: sama
0: কবা কিনে হালু
1: আদরাঙ্গর কবা সামা কিনে তা করতে বলতে মনে ইরগা
0: কবা কিনে বানি এবা বেহে আদিবেস
1: নোনে এ গো নোহে কম ওতি কা গতকাং আমা মিহার নিগে হইবা ওসাড়ি মানে
0: হ্যাঁ এহেন দ মিহার মি বানি গুনা কাশনে গে হাম নিকু মেলা তানু মে সসাল ফান দ
1: আ দা দেমে সসাল ইন দ
0: বর বো কো বেহেলি দ দেমে গবেস
1: বো
0: গোদেন নু ফেং হে দুনি মেগ মানে কি বহুবি হে নু একা মে হা গিনে রাখনু বে হে তো
1: ফেং হামা এ আনে কি তে হারলা তান তং কল গো হরি
0: হুম মাগু মাতি গতি উলেনি
1: মাগু মাতি গ নু নি নু কো মি দা
0: দরমাচ্চা নি কুমে মি হে গে ইন্তজার গতে তিরি
1: আহা হোল মালি দান ইতনা নি দানি তো নু দানি তো
0: দরমাচ্চা নি কুমে ফতি উইস নাডি এ আ মানে রেডি উম গে কুরিম উইস নাডি
1: আমি বালানিয়ে নিতা মাগ দুনিয়া মাতি নি বালানিয়ে নিয়ে তো তি আমি দানো দা এরো নিগে নি
0: রীতি বেগে নিকুমে মাগমতি হুরেগেন আদি তি বিসনা বালানি দেবেনে তো নু দেবেনে তো দানি তো নু দানি তো এ
1: আ গাল
0: দেন হুলমা দেন নু দেনা কম সেহেন তেন কা দেবলা
1: আ নে নি গালানি তো
0: আ হিঙ্গাল দে সেনি মুনি দেন রীতি বেবি জগে গ হুন্না হাই নু নেনু বেরে নিকুমে দা মানে নু এ হাবীরু হাবীরু গে হিগ্যাম গাডি এবি আমি
1: হাবীরু কমদ হাম নকুমে না না নকুমে না মাতুয়া
0: হুম হুম আমু কো কন্টা কামি দানি নিকুমে ফাহাম গে দশ গ হিঙ্গালানি
1: ইতি তন্তনা
0: হাম
1: হিঙ্গে দে দাদি মাল কাম বস
0: হাম হিঙ্গালানি দো দে মিয়ে দো হাস দুয়ে হেনু মি তাংকলে মাগুমতি গ কারুবার বড়ওয়ানে কন্নে গে দো
1: মারুমার বড়ওয়ান ওরিয়াম ওতে গে মাদ মাদ গো না না
0: না দে
1: ಹಿಂಗಾಲಿ
0: ಹಾಸ ಕೊಲ್ಲಾನಿ
1: ಅರೋನ್ ತರಿನ ದೆ ಸಮಿ ಸಮಯ
0: ವರಬಡ ಶುಕ್ರಿಯಾ ವಾಕಿ ವೇದಾನ
1: ಆ
0: ಏ ಹುಳಮಲ್ಲೆ ದನ್ಯ ಅಂಗಾಲ ತಿಂಗೆ ಮಿವಾಹ ಕದ ಕಾಲಿ ನಿಯುಮಾಯ ನಿಯುಮಾ ಎದಿಫವಾಲವ ಮೇರೆ ಸನಂ ಸಬ್ಸೆ ಪ್ಯಾರಾ ಹೆ ಮಿಲವ ಮಿ ಜಹಾ ದೆನಿ ಇತು ರಿಕ್ವೆಸ್ಟ್ ಎವೆ ಸಬೆಂ ಹಾ ಎಫ್ ಎಂ ಕುದಿಂ ಕಿಹಿನೆ ಎಫ್ ಎಂ ಕುದಿಂ ಹಮ ವರ ರಂಗಳ ಇಂಗೆ ಜಹಾಲ ದೀಬಲ ದಿಲ್ಕಾ ಕ್ಯಾ ಕರೆ ಸಾಹಿಬ್ ಮಿಲವ ಓಕೆ ಮಮ್ಮಿ ಲವ ಬಸ್ ಜಹಾಲ್ ದೇನಾ ಎಮ್ಮೆ ಫುರುತಮ ನೀವು ಮಾಗೆ ಲವ ಮಿ ಜಹಾಲ್ ದೇನಿ

0: best.
1: نوديها كم ميجا هرتز تبقى هي فين
2: ايشا سؤالك كورنتا
3: كوبلا
2: ديبه هي بهوغا سكون كوري بيا كورتا كي كوبا
3: الف سينو نونو تا شاوين
2: رانغالو ফেমবেরং এমএ ম্যাক কো বুনানি কি হিনে
3: নানে ফুরসিল লেব
2: ওয়ারার রাগাল ওহেতা ফেননিগু মে বুনম কি কোবা
3: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কো বলা কি কুরং কুরা সওয়ালত তমি
2: মি তৈয়ার ওয়ানি দিবে হেফে মুং গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
3: শাবিয়ানি প্রোগ্রামে দিবে হেবোগে সওয়াল অন্না কোংগেন কো অন্নানি
2: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
4: শাবিয়া

হামা কাশাবারুং আল্লাহু আই একলাং রাসূলুন কাফির ওয়া মিহুনাই আল্লাহু আই একলাং রাসূলুন না দেমেদু ঈমান উমগা তাফাত কুরং এদে মিহুনাই তিমাম্মেন এব্বায়কং ঈমান ওয়ামে আদি আনেব্বায়ক কাফির ওয়ামে বুনে এ দেমেদুম মাগেন হিফমং এদে মিহুন দন্নাশে এউরেনি খান্ড এড়েগেন ইঙ্গে গুতগা তিবি কাফিরুনে কাফিরুন্নং ইহানা তিরকন দেনুই আজাব তিমান রাসকলাং তৈয়ার করবি মে।

আদি আল্লাহায় একলাঙ্গে রসুলুন নং ইমামে এ রসুলুন কুরে একখা মেদু ইস্তাফাত নুকুম উলুনু মিহুন দন্নাশে এউরেন নং একলাঙ্গে এউরেঙ্গে ধর্ম নিকং হরে দিব্বানতে গিনা গিনেম ফাফ ফুসবা রহিম ওয়ান্ত খলাউ খমগা আল্লাহ ওডগেম বেহ।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি
2: ইস

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নদী কে মেঘট টিভি এফএম কে মেঘটি কে খবর তক আয়কি বাদ তো কলি আরগুন শাহুদা মাহমুদ ইনফরতাম ইবালাল নি রাজ এ গমাস রংফা কলে খবর তক তাফসিলা। তেলেসিমিয়া দোয়া সাদাং কদ্দিনী ইনসানিয়ত কমা ওগা তিরকম গে সিফত ইস্কুর মক্কমা রাইসো জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ বিদাল ওয়েচে এমডিক ফান্ড মিম বিদাল ভি বাইন লাগুয়া মি তেলেসিমিয়া দোহ গে মুনাসাবা গ মিস মিডিয়া গে হিসা করে ভি পোস্ট গ রাইসো জমহুরিয়া বিদাল ভি কম মিয়া হারুকস ফাহা কোরা তেলেসিমিয়া দোয়া সাদাং কদ্দিনী আদি দাস কদ্দিনী ইনসানিয়ত কমা ওগা তিরকম গে সিফত ইস্কুর মক্কমা শা কম মে দিবে হি দারিয়াকা আইলাকাস এহি তিরকমা এবার নুন দেনজে কমা এমডিক ফান্ড বিদাল ভি বাদহি গাও মে বিনা কুরমা তেলেসিমিয়া দোস মিকাং কং হাদমা কোতে খমা তেলেসিমিয়া তাহমা কুরমুন্দা কোম্মে দিবেসকি কোম্মে রাইয়েতে গেস আইলি মেম্বার গউত কা বালেন্সে কমা রাইসো জুমহুরি আবি তাড়বি আদি এ আইলা তাক বেনু ওয়াসি হি আদি ইস্তিমাই রাকাতের কমা ফুরসত ফহি কোদিন মাকি সরকার গে জিম্মা আদি মাসুলিতে কমা এমন ফান বি তাড়বি তেলেসিমিয়া দোস কোম্মে হার গে মেমহ গ আবন দোস আবন দু গ গত কা ফাহ করে রাজ্যকে কণুকে সরহদ বাই গেলুনু মসল কুরিয় গেন্দ বাইন লগামি ওকিলু না হওয়া কুর্মে মসকে কুরমু দাকম বন্ডার নাব আল উস্তাজ আহমদ উশাম বিদাড় এজে রাজ্যকে কণুকে সরহদ কণুগে সরহদ গেলুন বে আমরা হোদমগে মসকে কুর্মকি রেসু জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজগে রিয়াসি ওয়াদ ফুলে রাজ্যকে কণুগে রাজ্যকে দেখুণুগে কণুগে সরহদ গেলিগেন দিয়ে নিমিদিয় সরকার এ মসলাগ আমল কফা গোতুং কমা রাইসো জুমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজবানি বিদাড়েফা মি মসল নিমিগেন দিয়েরু রাজ্য কণুগে সরহদ গেলি একমুগ 30 মিলিয়ন রুফিয়া হেদেফা কমবে সরকার বিদাড়েফে তেলেসিমিয়াকি মুড়ি উমুর দোহ তাহমল কুরঞ্চে পাইয়ে মিবলি তাহমল কুরা মিহুগে আদদু আবাদিগে নিসপতুম বলার রাজ্যক গিনা এহকম রাজ্যেন তেলসিমে আবাই আহাল্লো গেনমা গৌমি ফিমবর কান্ননি মাসেকে কুরমু কমে হারি গেস মেমোগে আবণ দোস ফাহ কুরনি দুনিয়াগে তেলসিমে আদুহুগে গতুকা মিয়াহর মিদোস ফাহ কুরমা কাডালা ফাওয়ায়রু মিয়ারগে শিয়ারকি হিডেন নোমো ফাইন্ডিং দা undiagnosed mishiaru supporting the unseen note itura forum eneti bali tahammal kura mi hun denegane hiter kam for ko dinu mi telesimia ki lege paye mi mame fange faratun dari na waru tawa paye telesimia jehumun lege himene himogoblin furtama lege himene himoglobin furhemay ufaddanu de হিমোগ্লোবিন নাকি লেয়া রেকুল গেনেস্তি আদি হাসিকণুকে হুরিহা হিসাবক অক্সিজেন ফোর কোদ্দে মাদ্দা কাকিয়া নামে মি মাদ্দা ওফেদি ফমেনি দে বিটা আদি দে আলফা চেইন গুলিগে বিটা চেইন উনিবুমুং উনিমুমুং মিবানি বিটা তেলেসিমিয়া আলফা চেইন উনিবুমুং বানি আলফা তেলেসিমিয়া

রাঙল্লাহ এমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানী এ মাম্মা একা এ বাপ্পা এগে কিবা মি এমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বলুং গে দারিফাসকল এ ফহ কবীলা তাকা দারিকল তাকা ওয়ংহ তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরফে উলমাট্টাকা কাম্মি হেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামগে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেয়ং আঙ্গওয়াফাবে গ্যাত্তিমা গে কামগে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এগে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেন্নং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উদগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায়াত দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবা মিহুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদং নুকেরিফাতিবি নামেস আবু লাহব আওহারুম মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসুই শুআইব গফানু দীন গোয়ালেবুম একেলে গফানুগে কওবুগে মিহুন দেকল ওয়েরিবে একেলে গফানা দিমাকুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ولولا رهتك لرجمناك وما انت علينا بعزيز ماناي ادي كاليغ فانوغي غاتيماغي ميس كولو نواناما تيممين هما كشاورون ويس كاليغ فانو رجم كولاي موه ادي كاليغ فاناكي تيممين جي ماتشان هننبي عزت تريكي مو نوني شكن شعيب غفانوغي قومغي ميهونغي نوباكمو اكليغ فانو مان الله سلامك كوربي ಯಕಲೇ ಗಫಾನುಗೆ ಗ್ಯಾತ್ತಿಮಾಗೆ ಮೀಸ್ಕೊಳುಗೆ ಸಬಬುಂ ಕಂ ಮಿ ಆಯತುಂ ಸಾಫುಕೊಂ ಇಗೆ ಗ್ಯಾತ್ತಿಮಾಗೆ ಕಮುಗೆ ಗುಳುಂ ದೆಮೆಹೆಟ್ಟುಮಕಿ ದೆ ದುನಿಯೆಗೆ ಬಾಜ್ಯವೆರಿಕನ್ ಲಿಬೇನೆ ಕಮೆಕ್ಕಂ ಅಂಗವ ಕೀರ್ತಿ ರಸೂಲ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಹದೀಫ್ ಕುರವಾಫಾವೆ ಮನ್ ಸರ್ರಹು ಅನ್ ಯುಬ್ಸತ ಲಹು ಫಿ ರಿಜ್ಕಿ ವಅನ್ ಯುನ್ಸ ಲಹು ಫಿ ಅಥರಿ ಫಲ್ ಯಸಲ್ ರಹಿಮ ಮಾನೈ ತಿಮಾಗೆ ರಿಜ್ಕು ತನವಸು ಮಶಾ ತಿಮಾಗೆ ಹಂದಾಂ ಗಿನ ದುವಹು ದೆಮಿಹುರುಮಂ ಎದೆ ಮೀಹಾ ಏನಾಗೆ ಗ್ಯಾತ್ತಿಮಾಗೆ ಮೀಹುಂನ ಗುಳುಂ ಬದಹಿ ಕುರಾಹುಷ್ಕಮೆ ಆದಿ ಗ್ಯಾತ್ತಿಮಾಗೆ ಮೀಹುಂಗೆ ಹಾಲು ಬಲ ಎಬೆ ಅಮೀಹುನ್ನ ವೆವುನ್ ವರಕುಂ ಹೆವಫೋರುವ ಉಳುಮಕಿ ಕೊಮ್ಮೆಹೆಂ ಕುರಂಜಿಹೆ ಕಮೆ ಎಗುಳು ಕಂಡಾಲುಮಕಿ ಅಲ್ಲಾಹುಗೆ ಕೋಫಾಯ ಅಜಾಬಂ ಹುಷಹೆಳೆ ಕಮೆ ಮ್ಯಾ ನಬಿಯ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಅಂಗವಾಫಾವ ಗೊತುಗ ಎಫದ ಮೀಹುನ್ನ ರಿಯಾಮೆದ್ದುವಹುಂ الله سبحانه وتعالى رحمته بالله ومن بلوا ودي نغنواني